ইসলাম দেনুগে মাতিবেরিকাম বায়ান করাওয়া ফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাওয়া ফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং অল্লো এদে বেফা কালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালুয়ে আল্লাহ রুসুল লেভি ওমর বুনুল খাত্তাবা ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডা গিট নেভি সিটি ইং হিপ্পা ব্যাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাওয়াডাগেন একলেগে ফাণাং এ সিটি বিদালুয়ে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাওয়া বিদালুয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাওয়া এ ওয়াহাকতা গাবুল করে বিতোয়ে তিমাং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদ কুদুরে ফুলু গাওয়া কলাঙ্গে গন্দেওয়া বিদালুয়ামে

আদি উডাই বিমুং এউরেঙ্গে কুরিমতি গা ওয়াথনাই এউরেঙ্গে ফুরগাহু গা ওয়াথং এউরেন্ন নুফেন্ননি হেয়ে তিমান রসকলাঙ্গে ইরাদ কুরবানম বিঙ্গণ্ডু এউরেন্নায়গেন গম্বাওয়াগেন ফাহুসিমে নুয়াত উডুন থন্তঙ্গণ্ডু এউরেঙ্গে মচ্চাউ বট্টাওয়া ফাহুসিমে হামাকশবরুং একমগা একলাঙ্গে তৌবাবে রুজুআওয়া কুম্মে আলক হেকে ওয়াকং কশবরে।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদ হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: সম্মন গ্যাডু দিবেই এফএম, দিবে এফএম, দিবেই নায়ক।
1: মোদিহে একে মেগাহার্টস, দিবেই এফএম।

আমানা তেরিকামাকি মুজতামাঈগা হুননান জেহে আখলাকিয়াতুগে মাগাঁডু এব্বা মাকারিমুল আখলাকুগে তেরেং হিমেনে এম্মে মুহিম্মু এক্কান্তা এহেমবে আমানা তেরিকাং গুলিফাওয়ানি ঈমান কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কোরাওয়াফাবে লা ঈমানা লিমান লা আমানাত লাহু ওয়ালা দীনা লিমান লা আহদালা মানে আমানাত তেরিকাং নেমমিহায়াং ঈমান কামেননেতে আদি আহদ ওয়াফাতেরি নুয়ামিহাকা দীনেননেতে আমানাত তেরিকামুগে দায়রায়কি ওয়ারা ফুড়া দায়রায় এগে তেরেগা আল্লাহুগে হাগ্গুতাকা আদমুগে দারিংগে হাগ্গুতাং একুলেবিগেমবে হুরিহা মাসউলিয়তে এগে এম্মে মতি দরজায়ম ফেশিগেন এম্মে দশু দরজে দানদেন আমানাতুগে তেরেগা হিমেনিগেমবে দীনি গতুং তিমা আদা কুরান জেহে কম্মে ওয়াজিবকি আমানাতে তিমায়া তিমাগে আখ আনেন ইনসানাকা দেমেদু তিমা হিঙ্গা মুআমালাত তাকুগাইয়া তিমায়া তিমাগে ভেরি রসকলাঙ্গিয়া দেমেদুগে গুলুন তাকুগা আমানাত তেরিবুমাকি হিংহম জেহুমা আমন আমাং খামা রক্কা তেরিকাং লিবিদে কামে তিমায়া হওয়ালু ফাওয়া কোম্মে খামেগা তিমায়াকি মাসউল ভেরিয়ে মুজতামাগে কুরিমাতিগা মাসউলিয়াতু উফুলান জেহেনে ফাদান আল্লাহুগে হযরতু গাওয়েস মাসউলওয়াং জেহেমিহে আল ইমামু বুখারিয়া আল ইমামু মুসলিম রিওয়াকুরেভি হাদিস ফুলেগে মানা গাওয়ে তিয়াবামি হুম কুরে কোম্মে মিহাকি বেলেহেট্টুন তেরিয়েকে আদি তিয়াবামি হুম কুরে কোম্মে মিহাকি এমিহাকু বালহাট্টান জেহে বাইগে মাচ্চা মাসউল ভেরিয়েকে ভেরি মিহাই বেলেহেট্টুন তেরিয়েকে আদি এনাগে রাইয়িতুংগে মাচ্চাং মাসউল ভেগেম্বা মিহিকে ফিরিহেনাই এনাগে আহুল ভেরিংগে তেরেগা বালহাট্টা মিহেকে আদি এনা বালহাট্টান জেহে বাইগে মাচ্চা মাসউল ভেগেম্বা মিহেকে আংহেনাই এনাগে ফিরিমিহাগে গেগা বেলেহেট্টুন তেরিয়েকে আদি এনা বালহাট্টান জেহে বাইগে মাচ্চা মাসউল ভেগেম্বা মিহেকে আদি খাদিম মিহাই এনাগে সাহিবু মিহাগে মুদলামেদু বেলেহেট্টুন তেরিয়েকে আদি এনা বালহাট্টান জেহে বাইগে মাচ্চা মাসউল ভেগেম্বা মিহেকে ফাহে তিয়াবা মিহুং কুরে কোম্মে মিহেকিবেস বেলেহেট্টুন তেরিয়েকে আদি এনা বালহাট্টান জেহে বায়কামেদু মাসউল ভেগেম্বা মিহেকে মাসউলিয়াতু উফুলুমাকি উন্দাগু কামে বুরা কামে উডুতাকা বিমা ফারুবাদতাং এ উফুলুমা বিরুবেতিবে এ কামুং মানাবেগে ম্যাং আল্লাহু ওয়াহী করেবি ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা মানে হামাকাশওয়ারুং উডুতাকা বিমাশা ফারুবাদাতাকা তিমান্নাসকালাঙ্গে আমানা এবাহি তাকলিফতাং হুশাহেড়ুবিমে ফাহে এতাকেতি একাং উফুলুমুং এক্কিবাবে মানাবে গতে আদি একামামেদু এতাকেতি বিরুয়েতিবিয়ে আদি ইনসানা এ আমানাং উফুলিয়ে হামাকাশওয়ারুং এ ইনসানাবি আনিয়াবেরি তন্দরু নুদন্না মিহাকু

আদি তিমান রসকলাঙ্গে এ রত্তউগা বরখা লেভি রত্তকাই এউরেন্না দেমেদুগা লোলফেন্নহা খ্যারিগা ফাড়ু এগেম্বা রত্তকে লেভিমে আদি এ রত্তউগা হিঙ্গা বিগা উলুন তিমান রসকলাঙ্গে মিমবর করবিমে তিমান রসকলাঙ্গে এউরেন্ন ওয়াহি করবিমে রেথককাই দুয়স্তকে বন্দিং আমাং খান লিবগেম্বা হাল তিয়বা মিহুম এ রত্তউগা হিঙ্গা বিগা দতুর ফতুরুকম উড়েশে।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানী তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: মিগডি গালগুন মেন কুরিয়া মিগেন্দা টি টাইম রিকোয়েস্ট শোগা মিহা হিসাব গুলা লেফ মিবনি আনতু আসসালামু আলাইকুম আনতু কিনে হালু আনতু
1: রাঙ্গাল
0: রাঙ্গাল বামুন দানি দো ভারা ফুহি দুহে দুস কোলে দো আনতু
1: বাবা
0: মিয়ে দুহে শোয়ে গবাবরি বেলিন তো
1: বাবা
0: আহা এহেমা দেন একহাল কামেতা কোল্লে ভেনি দো আনতু
1: ಹಿಸಾಬ
0: ಹಿಂಗೆ.